0: 3টা পর্যন্ত টাণ খরারে গৃহপালিত প্রাণীমানঙ্কু বাহারকু ন ছাড়ি গুহাড়রে কিংবা ছাই স্থানরে রখন্তু।
1: পশুপক্ষীঙ্কু স্বচ্ছ ঠান্ডা পানি পিইবাকু দিয়ন্তু এবং প্রাণীঙ্ক বিশ্রাম স্থান বা গোঠরে জলকুণ্ডর ব্যবস্থা করন্তু।
0: গুহাল কবাট ও ঝরকারে ওদা অখা ঝুলাই মঝিরে মঝিরে পানি সিঞ্চন করন্তু।
1: বুলা পশু ও পক্ষীঙ্কু অংশুঘাতরু রক্ষা করিবা পাই ঘর আগরে জলকুণ্ডর ব্যবস্থা করন্তু।
0: অংশুঘাত হেলে পশুপক্ষী মানে কিছি খান্তি নাহি, পাটিবাটে নিঃশ্বাস নেবা সহিত ধকেই হুয়ন্তু। পাটিরু ও নাকপুডারু ফেণ বাহারে ও সময়ে সময়ে জিভ পদাকু বাহারি আসে।
1: অংশুঘাত আক্রান্ত প্রাণীকু তুরন্ত ঠান্ডা ছাই স্থানকু স্থানান্তরিত করন্তু। প্রচুর ঠান্ডা পানি পিইবাকু দেবা সহিত নিকটস্থ প্রাণী চিকিৎসকঙ্ক সহ পরামর্শ করন্তু।
0: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1962 কিংবা 155333 রে যোগাযোগ করন্তু।
1: মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, ওড়িশা সরকার।

0: হেইডি, হয়ো কোয়ারে গল কি শুনেছ?
1: কোন হলা এ সকালটার পার্টি করছো কে কি?
0: সরি গলা, সব সরি গলা।
1: এ কোন হেইছি কো?
0: এই নিও পড়াও চিঠি।
1: কা চিঠি?
0: মাপো মাপো মতে চলি চলি গলা। আমি এবার কোন করিবি?
1: ওই এবিতে অধৈর্য হচ্ছ কে কি?
0: কেমতে ধৈর্য ধরিবি কোছ? দেখো পড়া অম্বিকা ঘর ছাড়ি চালি গলা। পড়ুন নিও পড়া, কোন লেখিছি?
1: পরম পূজনীয় মৌসা মাউসী,
2: চিঠি পাই নিশ্চয় আশ্চর্য হবে, হবাটা স্বাভাবিক। ভাবিবে মু খুব কৃতজ্ঞ, অকারণে এত গুড়াই দিন আপনার অন্ন ধ্বংস করি অলক্ষ্যে ঘর ছাড়ি চালিগলি। হলে চালি যা ছড়া মোর অন্য উপায় কিছু নথিলা। মাস মাস ধরে আপ্রাণ চেষ্টা করে মধ্য মু চাকরি খণ্ডে যোগাড় করে পারি নি। আপন মানে মিছু হয়ে রইগলি, ভড়া টঙ্কা দেবার মিছ প্রতিশ্রুতি দিয়ে মু অনেক দিন এটি রইগলি। হলে হও মু পারিবি নি, চাকরি মো ভাগ্যরে নাই। ওষা পরক্ষে আপনার অকুণ্ঠ আর্থিক সাহায্য আউসী মার স্নেহ মমতা পাই কিছুদিন পাই মো হতাশার দুঃখক ভুলবাক চেষ্টা করি, কিন্তু এমিতি ভিক্ষা মাগি আতদিন আপনার থারু হয়ে রই থাকে। তেণু সবু আশা ভরসা হয়ে মু ফেরি যাচ্ছি, গাঁকু হয়তো আর ফেরবি না। তবে কুয়াড়ে যাবি নিজে বি জানে না, হয়তো আত্মহত্যা করা ছড়া মো আগে অন্য কৌশি পন্থা নাই। কারণ বঞ্চবা জীবন সংঘর্ষে মু আজ পরাজিত। আপন মানে দয়া করে মতো খুঁজবে না, সারা জীবন আপনার ঋণী হয়ে রইগলি। যাচ্ছি, প্রণাম নেবে।
1: ইতি হতভাগ্য অম্বিকা।
0: ঠাকুরে কি নিষ্ঠুর সতে, এতদিন পরে খালি কড়া পূর্ণ করিবার সুযোগ পাইপারিনি।
1: সেমতি কুহনি হেমলতা, এতে কাহার কিছু দোষ নাই, বুঝবাক হব বিধাতা আমাকে সন্তান স্নেহ বঞ্চিত করছেন। আশা পরা মরিচি কা, তবে কান্দনি তুমি তুলি হেমলতা, তবে তুলি

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: প্রচার করছো ওরাম গীত, পরিবেশন করছেন কার্মি ওরাম এবং সাথী।

0: ক্ষতিপূরণ মামলা, চেক বাউন্স মামলা, ভূ অধিগ্রহণ জনিত মামলা, রফাযোগ্য ফৌজদারি মামলা, শ্রম বিবাদ ও অন্যান্য উপযুক্ত মামলা যেউথরে আপোষ বুঝামণা হেবা সম্ভব আগামী অগস্ট মাস 21, 22 ও 23 তারিখে এক বিশেষ লোক আদালত মাধ্যমে ভারতের মাননীয় সুপ্রিম কোর্ট নয়াদিল্লী ঠারে ফয়সলা করা যিব। এর সবিশেষ বিবরণী পাই নিকটস্থ আইন সেবা অনুষ্ঠান কিংবা 1500 রে যোগাযোগ করন্তু।
1: শ্রোতা বন্ধু, এথর কণ্ঠশিল্পী কুমার সানুঙ্ক কণ্ঠরে পঞ্চানন নায়কঙ্କ ରଚନାରୁ ଶୁଣନ୍ତୁ ଓଡ଼ିଆ ଆଲବମ୍ ଖେଳନାର ଗୀତ। ସଙ୍ଗୀତ ନିର୍ଦ୍ଦେଶନା ଦେଇଛନ୍ତି ଗଗନ ବିହାରୀ।

0: শূন্যে যোগাযোগ করন্তু।
1: শ্রোতাবন্ধু শুণন্তু, কার্যক্রমর আরম্ভরে কণ্ঠশিল্পী অখিল কুমার লেঙ্কাঙ্ক কণ্ঠরে ওড়িশী গীতটিকু।